0: মনে যারে যাই তারে পামু কি
1: It's like family generation to generation. Very good Jyotis, astrologer. They're telling about life things.